দুকল্লুমি বুদ্ধি বেরিং গোতেন নুম মিহাকু দেখে তিমা দোবিবে নুয়ত নফরত কুরমানি মায়ং আল্লাহ হট্টকা আদি এনা রহমতরি একম বলা ওয়াগি দেন জেহে নিউস হামা এ বিদান মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাদু গফানা হাদিস করবি ঈমান কামুগা হিফহেটুং এমমে ওয়ারুগা দেখে মি কি কবাতয় আবু জাদু গফানা দেননেবি এমমে মুলা দেনোডিগম ওয়ানি মায়ং আল্লাহ আদি এমমে মুলা দেনে ওডায়ন ওয়ানি একলাগে রাসূলায়ে এহিন্দু হাদিস করবি আল্লাহটকা গুলুম বেবুমা আদি আল্লাহটকা গুলুম খান্ডালুমে আদি আল্লাহটকা লোবিউমে আদি আল্লাহটকা রুলিউমে মিয়েদু আড়ুগণমেঙ্গে মি কুড মুজতামাউ ফেন্নমুন্দা মানজারুতকা ইবমুন্দা আড়ুতকা বালা নজরু হিঙ্গালাইরু ফেন্ননি তিমা এমিহক লোবিকুরা নুয়াত সাপোর্টকুরা মিহা কিবাগা কিতমে গো সিফাইং হুরিকমুগা আবিয়াস এনাগে নজরুগা এই এমমে রঙ্গলু মিহা কমুগা নমবেস মি ঈমান কমুগে আহুলুবরিঙ্গে গোতেন্নু

ফতুগাহি ফাহাট্টা নামাজ কায়েম কং লোনু মিহুন দন্নাশে হামা কাশরং ইসলাহ কুরা মিহুঙ্গে ধর্ম থিমান রসকলাঙ্গে গেলে নুকরব্বা হসিমে।

এম্মে রিবেতি নাম ফুড়তাম মিলকুয়ে বড়ি গিম্বানি আল্লাহ হাসে ফাহে এনাম ফুড়তা কুন থে ব্যামি হুম একালা আগে হাজরত দোয়া কুরাশে আদি একালা আগে নাম ফুড়তা খামেদু হাক্ক মাগুং একি বাবে উড়ে মি হুম তে ব্যামি হুম দু করলাশে এউরেন কং উলুনু খান থাকা এউরেন না জজা দেব্বা হুটে

আদি এউরেম ফিকুরুয়ে সুনুকুরণি হেয়ে এউরেঙ্গে একুয়েরিয়াগে কিবাগা এবাহি মোহাম্মদুগে ফানুগে কিবাগা এবেস ময়কামেন ওয়ে বয়াম বেগিং হুন্নবি ইনজার পুরব্বা বেখলাউ খামগা মেনুই একলেগ ফানুয়ে।

আদি এশায়ে তোয়ানুঙ্গে আহং এউরেন মাগু ফুরের দুমগে থেরে গা দামহাটায় দেং এখান তাও গা এউরেন দুলেন্নু করেতে।

আমলটা কবুল করে বিনা বিফাওয়ানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুম গে গতুং জুমার সূরত গে 11 আয়াত গা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়ে কিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমায় কুগা আলকান কুরমাশে هما اسورت کے سادوان ایت گا وحی کروی قل اللہ اعبد مخلصا له دینی معنی کی کلے کفانو ویدال واشف اکلان کے کبیان اہرن کے دین خلاص کو اہرن الکن قرانی ہما اکنی ماں اللہ شف ادی زمر سورت کا ماں اللہ وحی کرو وافاوے فاعبد اللہ مخلصا له الدین الا للہ الدین الخالص معنی کی ফাহে কলেক ফানু মাইন আল্লাহ গ কিবা দিন খালাস কুরাবা একলাগ কিবা আলকান কুরাবা শে ইনসানা গ বাহা আমল আদি মুদলুন কুরবে সাদাকাত তাকি আল্লাহ খালিস কমায়কো কুরা কন্তকম গ হেদমান আংগাওয়া আল বাইনা সূরত গ ফসফন আয়াত গ ওয়াহি কুরাবা ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহুগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহুগে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবামি হুনা আমরনুয়ে কিয়ামত দওহুং আল্লাহ বদল কুরাং এতে মিহা ইখলাস তিল কামায়কো হেও আমল কুরমাং আংগাওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا معني كي تيبامي هم كره كومي ميها كنما بس الله بدل كرمان اميد كرني نما هيو عمل كرمتي دمي هن نهوش كمف ادي الله نغلو كان كرمغا اين افس فراتكا شريك نكراهوش كمف

রিশ্বতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বি বড় তিফাফত হোক তেরিয়ং ফাফাই কীর্তি রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশ্বতু দে মিহায়া দেগা হিফা মিহায়া লানে লাফা রিশ্বতাকি একমুগে সাবুং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশ্বতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাতাক ওয়াগিবেরি নুমং আমুর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি ওমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি ওমা আদাওয়াতেরি ওমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলাকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়াকু আনেব্বেয়াকা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুমবানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সাতেকা আড্ডিহা আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলু গতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনে তিবিগেমে ফাফে রিগতুগা মিসাকুঙ্গে মুদাতাহু গেতেরি বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন নুদেশে রিশ্বতাকি এম্মে নুব্যাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনু কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগতু মক্কামাবাতিয়ে রিশ্বতু দে মিহায়া এ হিফা মিহাগে নুব্যাকাং এভরি কীর্তি রসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশ্বতু দে মিহায়া রিশ্বত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানেন লেবুমকি ম্যাং আল্লাহুগে রহমতুং দুরু করেবুমে বড়তি ফাফতক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে

ফতুগাহি ফাহাট্টা নামাজ কায়েম কং লোনু মিহুন দন্নাশে হামা কাশরং ইসলাহ কুরা মিহুঙ্গে ধর্ম থিমন রসকলাঙ্গে গেল্লে নুকরব্বা হসিমে।

0: নুয়াতাতি বামি হুম বুনানে খামার ঠকে শারী কুকং উলুন খং কাশবরি মি গে কুরিন থিমাম্মেঙ্গে খা বাফেন্নে থিমাম্মেম ভি এউরেঙ্গে ফাহুং আ দারিফাস কোলে কামগে ফাহে বাতলু গতং উলুন মি হুম কুলা খান্ত কট্টকা থিমাম্মেং হালা কুরবনীতো এ
1: وكذلك نفصل الآيات ولعلهم يرجعون
0: তিমান রসকলাঙ্গ আয়ত বয়াঙ্ক দিবনি এফদাইনে আদি এউরেন হাক্কুগে মগং এমবুরি আওমট্টকে।

এম্মে রিবেতি নাম ফুড়তাম মিলখুয়ে বড়িগিম বানি আল্লাহ হাসে ফাহে এনাম ফুড়তা কুন থে ব্যামি হুম একলা আগে হাজরত দোয়া করা আসে আদি একলা আগে নাম ফুড়তা খামেদু হাক্ক মাগুং একি বাবে উড়ে মি হুম তে ব্যামি হুম দু করলা আসে এউরেন কং উলুনু খান থাকা এউরেন না জজা দেব্বা হুটে

0: তিমন রসকলাঙ্গ আয়ত দৌকুড় মিহু এউরেন্ন নে গে নে গুতুং লসলহু আজাব গে তেরে তিমন রসকলাঙ্গ এউরেন গিন্দবা হুসি মে
1: ওয়ামলি লহুম ইন্ন কাইদি মতিন
0: আদি এউরেন্ন তিমন রসকলাঙ্গ লসকুরবমে হামা কশ্বরুং তিমন রসকলাঙ্গ রে বেবুং গদ ফদবেগেম্বে

আদি এশায়ে তো অনুঙ্গে আহং এউরেন মাগু ফুরের দুমগে থেরে গা দামহাটায় দেং এখান তাও গা এউরেন দুলেন্ন করেতে।

0: ඉස්ලාම් දින් නුහනු මනාකුරවවාපා වකමෙ දරිෆුළු නිකම් විස්තාද බද හෙලිකොප්ටර් ගෙල්දුනීම දරිෆුළු වරද්දෙර වියෙන්නු හෙලිකොප්ටර් ෆෙනේතෝ වරුබලිවන් දින් හෝදීමෙන්නු හැම ඒකොත කාරු ගෙල්දුනීම රයයන් වෙස් හැම එහා දෙරවානේ මිහාර රයයන් මෙන්ගේගේ එම්එම් වෙකින් රයයන්ගේ කාරු හෝදානෙ මීහක නුෆෙන්නානේකම සිරුම් කන්ත කුරුමකි මුස්ලිම්ගේ ගොතේ නෝන් දරිෆුළා মুসলিমং হাদাং কুরাম ওয়ানে আল্লাহ তাআলা আবদুস বাল্লাওয়া ওডিগিন ওয়াকা কিতামমে আন্দিরিকা কিতামমে সিররুম কুরিয়াস একদাঙ্গে বাল্লাওয়া ওডিগিন নাওয়ানি বাপ্পা ওয়াহাগ দক্কা নিমুনেরু জায়ান্না হুরি রোইফা জায়ান্না কুরেবুনি কুশেক্কান বিস্তুমু জায়ানวิস বেনুভি আল্লাহ তাআলা লোবি ওডিগিন ওয়াফদা কুচ্চকাবা জায়ান বাপ্পা ক্যারিং মাফং এদুনু বাপ্পা মাফ কুরি আদি জায়ান দুগুনু হদা হুরিহা ওয়াহকে কিয়াদিনীতি ওয়ারং উফা কুরিকা মাপুনি জায়ান ওয়াগুতুম রাইয়ান গে কারু ফ্যাগেন একে ইয়াতিয়া এরু রাইয়ান হুরি হামা জায়ান ওয়েস হেলিকপ্টার নুফেনিগেন হোদিরু হুরি গোতা বারাত দেরা বিফা গেগে এমবেন রাইয়ান গে কারু হোদানি জায়ান ওয়ার লাদুম হুরে রাইয়ান গে কারু দিফা মাফং এদুনু রাইয়ান জায়ান না মাফ কুরি রাইয়ান হুরি রাক্কারু ফেনুম ওয়ারা বোডা উফালফ কোবা বাহকানি বুনিয়ে নাহুক নাহুকা ইয়ালবিয়া দেকুদিনা এক্কো মিগে ইব্রাতা হামিয়া হাসিন বেবে জহিলানি ইগে এহেম এমমে ফুরতামা নাহুক বনে দেমবি মিকা জায়ান হেদুনু গোহকি কোবা
1: আসলু জায়ান মি হেদুনু গোহকি ইসকোত কা বল্লাগন মেন গোহিনু এই কুজ্জকে ইচ্ছ কুজ্জকারে নাহানি কমকি আসলু ওয়ারা দিরকমে একাল গুতকে এভস কুজ্জকু কুজ্জকারে নাহা কুজ্জগতং চেনাগানওয়ানে এই মিশালক একার বেদানে একুজ্জকে উফন্দু রায়ানে লিবুন ইচ্ছকম
0: দেন ইয়ালবি মিগা জায়ানে বহরি ওয়ারা ডাঙ্গালু কান্ততকে এভস কোফা জায়ানে গোসকমে কুরেবুন দ ইয়ালবি কাবুল কুরা গুতুকা জায়ানা কুরেবুন রাঙ্গালু কামে মুনাল দিবা
2: জায়ান মাফং এদুনি মাই ওয়ার রাঙ্গালু কামেন আসলু
0: আসলুস এই ওয়ার ম্যাস ইফায়ে মাফং এদুমা কিদো দেন নাহুক পনে দিবা জায়ান না কুরেমুন ইতুরু রাঙ্গালু কামে
1: আসলু জায়ান না কুরেমুন ইতুরু রাঙ্গালু কামে গে গতুগা নাহুক ফা কুরেমুন তে তো বাহু নি দিমা কন্তত জায়ান রিচ বপকারি বুনি
0: আদি গোস কামে কুরেমুন কাং ইহুসাস ভিএস ভিস বাপ্পাবেস একান্তত কুরি আসলু হাসিন বেব গাবু কুরা গুতকে বারা রাঙ্গালা জায়ান না ইহুসাস কদ্দিফি এহিং কুচ্চকে এচ্চে গেলদুনি মাই কুচ্চা ওয়ানে তেরা আমিল্লে জায়ান মি তাজরিবা কুরি বাপ্পা মি কুরি কামকি জায়ান গে এমে বেনুম ওয়া হেলিকপ্টার মি ফরুই দো ফরুই মা জায়ান ওয়ারা মাসেকতুং এ হোদাম ওয়ারা মাসেকে কুরি দেরাবি এ দেরাবি কাং জায়ান বাপ্পেয়ং এব ভুনে দিফি দো এম জায়ান না মিহারু এঙ্গেনে রাইয়ান রায়ানগে রাইকারু গেল্লুনিম এ হোদান কুরা মাসেক্কতা এগেগে মিহুন রায়ানাই গুলিগেন এ হোদান কুরি মাসেক্কতা রায়ান ভি তেরা এম কমমে কুজ্জকবেস মিহিন দিরিউলুমু গউলেরু আমিল্লে মিহিন কাঙ্গান তাজরিবা কুরে উনিম এ ইহুসাসতা কুজ্জক মি কুরে ভেনি দো দেন এহেন কুজ্জক ইহুসাস নুয়ত একান তাজরিবা নু কুরে ভেকম বান্যাম তিকুদিন নাং একুদিন না তিকুদিন না তাজরিবা কুরে উনু কান্তত কিয়াদে মাসেক্কে কুরে ভেন এহম মিয়দুস ওয়ারে রীতি তিম ওয়াহকে তিকুদিন না আডুইবেকে মিদি তিং ওয়াহকতকুম মিবি গত বালালা আইরুগা এমে ফুরতামা সিনবে তিকুদিন না কিয়াদিনি হিববরুগদা কুজ্জকে ওয়াহক মি ওয়াহকে স্কুল তেরেগা হিঙ্গা দিয়া হাদসায়েগে ওয়াহক তিকুদিন না মি ওয়াহকে বনং আডুইগে মিদি সগতিক তেদুয়ে রিবুমুগে মুহিম মুকাং মিগিন আরশাদ কুদিন না ওয়ারা বডং এব কিয়াদে হাসগতিক তেদুয়ে রিমুগে সাবাবুং আরশাদ লিবুন এবোডা কিবেসাই হামা আদায় কামে নুনেন দো হেম কমমে কুচকুবেস ওয়ানে তিকুদিনগে তেরেগা মিহ মাসলতাকেন উলেকম ওয়ান্যাম তিকুদিনগে টিচারুননা হিসাকো টিচারুননা হিসাকুরাম বাইকুদিনন উদগুয়া হাদতহুগা তিকুদিনগে বজে তিকুদিনগে ম্যাম ফ্যান্ডা ওয়াহকতান হিসাকুরা মাসেকে কুরা দেন দেবন ওয়াহকেক তিকুদিনন আডুইবিকেন দিয়া ওয়াহকেকি নাবিতুকে আজুম দেন হাসকং হুরিহা কুদিনবেস ওয়ারা সামালকান দেনজে কামে কুদিন দিরিউলমে মাম্মা মে নায়কুনো তাইলা গে মে নায়কং উলে ইরুগা তিকুদিন এ বজেহে বড়তি মে হুনা কামে হিতা কুদিন নাবা মাসকে কুরা এহে নুন কামা বেজি ইয়ামু বাইফার তিকুদিন নাং মি কুরিম সাসিন বেবে পুনি গতাং আমিল্লা কান্তাতকেন আমিল্লা গুইতকেন এবা কেং গুলেবে তেম মি ওয়াহকা গে বেস নাবিতু মি ভি মি হে দো নাবি কুরহাং হুটা কুড়া কুড়া কোকয়াস কুড়া কুড়া রংগে গানুগা কুরহা লিমা নাবিতা রুলিস কুরে উনি কামে হালতুগা কান্তাত কুরানে গয় নাহুক বেস কিয়া

0: Mi hae famo mi baha ka meti ni mi fa. Mi ku dena mi baha ka kamu dieta.
1: Labba.
0: Eh mi ma mi baha ka ga ulleni kombe ka mona di fa.
1: Hasana Aliya.
2: Hasana Aliya.
0: Para rangal. Ei kon devi hune Hasana Aliya ki.
1: Avatteri.
0: De avatteri do. Eh mi ma demi hunge gemi hunani jehi jehi gen do.
1: Kari.
0: Kari kari ga do. Aliya ki vara musandi mi he do. Ekam Ali kankan kurani kihi netta Hasana medu.
1: Gosko.
0: Yeah, rangala kanun kangang kore ni do misala ka.
1: Gosko. Salam gavi ma salam e balanu
0: ka. Barad rangal. Salam gavali ma salam ves balanu ka ne ham ego ta.
1: Salam gavi ve ka var uli anare.
0: Unnani hini tum ves ve nula do. Ekam kudim ma ne avatarim ves kome bay fe nuna abades ki ne hadala she bunani.
1: Hini tum vela fa salam gavam ma ne.
0: Barad rangal. Hini tum
1: ma ne. Mamma salam lo gofia lala handa koden salam go
0: hata rangal kame ke tilala do mamma se pefar handa ne ke yunan hi madima ma salam nukre vedo salam go anu vedo em var rangal kame ti kori do de mihin ulen ko mi ba ka gami kham kham vani ki neta
1: ali musanti kamun ali ma boda fakhur veri ve
2: ma boda foni ke rede
0: ah ma boda foni ve do hunani ফাহুর ওরে ফেকা মা মুসলি কামা মে
1: আরে মে আতো গে বহুত আসন নে ব্রহ্মা বেবর লারে আরে মে আদি আতো গে বহুত বড় মুসলি খারে বেস
0: আবার বড় কার তো কাচি উনবা কত বরগিনা এহে মুলিন কো কিনে তমি কাঙ্কান দিমাবি কোঙ্কান দিমাবি আরে
2: বড় বি সেম বড় রে
1: বড়
2: তান্তা
1: গুগুর Guguru jaha vidam feshi erreyako.
0: Then, yine bi?
1: Then, Ali gega furalu as bimmatche vetti. Ali menge bayet gega bay fartha ves.
2: Fiharata kaji.
1: Guguru jaha fa bodhikura ka vesnu es kere.
0: Ah, mihar bi vigo taki vissarve vayagadave. Guguru jaha vara boda vissarve erreyado. Vegan ki yine bi?
1: Ali gege varabuda
0: halaku ehem bi maden
2: ali ge
0: vararangal den ehem mikama ehi ter wedeni kaago ali
2: hasaru
1: hasan
0: hasan ki kuri ali
1: hasanu gendi
2: hasanu geya
0: hasanu ge giya hasanu gendi gengo sabuni ki ke
2: bifo thunuche
0: tabade sahar menge
1: avatteri
0: ke avatteri ya agu ada kuram manikando
1: mehar aliya afila wale das vetche
0: ah he mi made migya mi gendi eki eha riti ge vesnu bodu ge vesnu ndo he namaves hasana veunu warakun hasanu aliya ehi terikam for kodini do ehem bima den aliya mikam visnu ni ma fahundo mi mikam dima vima mi derago dima vima ei mara mara lasni ah den mi nune mikam kam mi kurevi fami ti do den ege fam azum kandalani rangala kantatta koggen ritkon diriulena kamaddo miigen mi libunu filawal ki koba
1: avatterinna ekhamaram puron
0: kitam mi musandi vias ekama fakhur veri vegen mi hunan alaanula angaen nubune uleka numane kando amegota fagire kam ga vias ekujjaka veunu warakun ehem mi hunan ehi terikan foru kodde ma
1: fagiran atu laareti laare devives daana fagire atu heduvereti heduveres dekhe
0: ehem bi ma avatterin ge haggutake baakan e haggutak ada kodde maanekan mikudinna meti baakan paraboda engi pado ei mi ge mikudinna libunu fila wale do ehem mi ge haal baala maanekan ehem una undagu wa eves kame koggennu maanekan do abades maane rahmatterikan baava gulum badai kuram maane do ek kwani kaka o ga teri ba maane hi ba maane ei mikudin abades kuranje ne kame ka miwahaka mikudinna engi ge midiye do

আমলটা কবুল করে এবং বিনা বিফাওয়ানি ইখলাসের কামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়্যায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাসের উমা উম্মতং ইখলাসের কন্তাসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মায়াকি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবেকিম ওয়ানি আল্লাহং ইখলাসের কামায়কুগা আলকান কুরমাশে হামা এ সূরাতকে সাদওয়ান আয়াতগা ওয়াহী করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানেয়কি কালেক ফানু বিদাল ওয়াশে একলাঙ্গে কিবায়ং আহরেঙ্গে দিন খালাস কো আহরেং আলকান কুরানি হামা একনি মাইং আল্লাহ হাশে আদি জুমার সূরাতগা মাইং আল্লাহ ওয়াহী করাওয়া ফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানেয়কি ফাহি কালেক ফানু মাইং আল্লাহ গ কিবায় দিন খালাস করাওয়া একলাঙ্গে কিবায় আলকান করাওয়া শে ইনসানাগে বাহা আমালু আদি মুদলুং কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কু কুরা কন্তকম গাহিদমং আংগাওয়া আল বাইনা সূরাতকে ফাসফান আয়াতগা ওয়াহী করাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহ কে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামি হুনা আমরনুয়ে কিয়ামত দওহুন আল্লাহ পাতল কুরাং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমাং আঙ্গাওয়া সূরাতুল কাহফুগে সতে কা দিহওয়ান আয়াতুকা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফামান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানেকি তিয়ে বামিহুন করে কোমে মিহকু নমাবেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নমা হে আমল কুরমতি দেমিহুন নহুশ কমে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কমে